আজ বুধবার, 10ই আষাঢ় 1948 শকাব্দ, 1 জুলাই 2026 খ্রিস্টাব্দ, 16ই আষাঢ় 1433 বঙ্গাব্দ। আজ সূর্যোদয় ভোর 4:57 হয়ে 35 সেকেন্ডে, সূর্যাস্ত সন্ধ্যে 6:22 হয়ে 19 সেকেন্ডে। আকাশবাণী কলকাতা, শুরু হলো গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে, মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে, এবং নিউজ অন AIR অ্যাপে। স্টুডিওর ঘড়িতে এখন সময় ভোর 5:57 হয়ে 18 সেকেন্ড।

পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে নদীতে অথবা সমুদ্রে যারা মাছ ধরতে যান তাদের উদ্দেশ্যে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে যে আগামী 2 জুলাই পর্যন্ত কোনো সতর্কবার্তা নেই, কিন্তু আগামী 3 এবং 4 তারিখ ঝোড়ো আবহাওয়ার কারণে নদী এবং সমুদ্র

0: International is scheduled for 7 July in Nottingham, followed by the 4th T20I on 9 July in Bristol. The 5th and final T20 International will be played on 11th of July in Southampton. Visitors India head into the series after a disappointing 0-2 2020 International Series defeat to Ireland, their first bilateral 2020 series loss in several years. And that is the end of this news bulletin.
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। এখন আজ পয়লা জুলাই 2026 বুধবারের গীতাঞ্জলি ও সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান পরিচিতি। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে সকাল 6:30 আজকের চাষবাস, কথিকা, অবৈধ ও অনিয়ন্ত্রিত মৎস্য শিকার এ বিষয়ে বলবেন ডক্টর তাপস কুমার ঘোষাল। 6:40 আপনার স্বাস্থ্য, কথিকা, চিকিৎসা দিবস বলবেন ডাক্তার ইন্দ্রনীল সেন। 6:45 প্রাত্যহিকী উপস্থাপনায় অয়ন্তিকা ঘোষ ও কার্তিক ঘোষ। 7:45 রবীন্দ্রসঙ্গীত শিল্পী মহুয়া মুখোপাধ্যায়। 8:00 জানা অজানা কথিকা বন মহোৎসব শুনবেন প্রথম পর্ব বলবেন অধ্যাপক সুপ্রীতি পাল। 8:05 নজরুল গীতি শিল্পী ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায়। 8:20 বাংলা কথিকা বিস্তৃত বাঙালি বীরেন্দ্রনাথ সরকার বলবেন রজত চক্রবর্তী। 8:30 শাস্ত্রীয়সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন গিটার শিল্পী পণ্ডিত দেবাশিস ভট্টাচার্য। 9:00 বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে। 9:25 জেলার চিঠি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা গৌতম মণ্ডল। 9:30 গানে গানের শেষ অংশ। 10:00 গানের ভেলা উপস্থাপনায় শর্মিষ্ঠা সরকার। 11:00 যুবনীর অনুষ্ঠান সৃষ্টি উপস্থাপনায় অর্ণব চক্রবর্তী ও অস্মিতা রায়। অতিথি থাকবেন দেবর্ষী গঙ্গোপাধ্যায়। দুপুর 12:00 শ্যামাসঙ্গীত শিল্পী দীপাবলী দত্ত। 12:15 লোকসঙ্গীত পরিবেশনায় লালন একাডেমি। 12:33 গ্রামীণ মহিলাদের অনুষ্ঠান শ্রীভবন। বিষয় ঋতু পরিবর্তনে শিশুদের ভাইরাল ইনফেকশন প্রতিরোধ ও প্রতিকার, এই বিষয়ে ডাক্তার কল্লোল পালের সাক্ষাৎকার। সাক্ষাৎকার নিয়েছেন চৈতালি মল্লিক। 1:00 বাংলা ছায়াছবির গান। 1:45 মহিলা মহল অদ্বিতীয়া উপস্থাপনায় শ্রীতমা মুখোপাধ্যায়। 2:05 বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান প্রত্যাশা। 2:30 বাংলা আধুনিক গান। দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:00 ক্রীড়াঙ্গন উপস্থাপনায় বুধাদিত্য মুখোপাধ্যায়। 5:30 বিদ্যার্থীদের জন্য বিষয় একাদশ শ্রেণীর সংস্কৃত। উপস্থিত থাকবেন রানাঘাট ভারতী উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা মীনাক্ষী ভট্টাচার্য ও দুইজন শিক্ষার্থী। 6:05 সাঁওতালি অনুষ্ঠান প্রথম লোকগীতি পরিবেশনায় পূর্ণচন্দ্র সরেন ও সহশিল্পীবৃন্দ। 6:15 সাঁওতালি অনুষ্ঠানের পরবর্তী অংশ শুনবেন কথিকা ডুমান হাসদা ও তাঁর সাহিত্যকর্ম বলবেন ডক্টর বৈদ্যনাথ মুর্মু। এরপরে লোকগীতি পরিবেশনে বিশ্বনাথ টুডু ও সহশিল্পীবৃন্দ। 6:38 কৃষিকথার আসর, প্রথমে জাতীয় চিকিৎসক দিবস আলোচনায় ডক্টর শঙ্কর ঘোষ, বংশীবদন চট্টোপাধ্যায় এবং রামরঞ্জন দাস রায়। এরপরে টেকসই পরিবেশের লক্ষ্যে বৃক্ষরোপণ আলোচনা সুভাষিস ঘোষ, শ্যামল জানা ও সুব্রত চক্রবর্তী। 7:30 সমীক্ষা, 8:00 নানা রঙের খান। 8:30 আইনি কথা বিষয় নতুন ফৌজদারি আইন, এ বিষয়ে অধ্যাপিকা অরিজিতা মুখোপাধ্যায়ের সাক্ষাৎকার শুনবেন। শুনবেন প্রথম পর্ব, সাক্ষাৎকার নিয়েছেন তনয় বিশ্বাস, প্রযোজনা দুর্বাদে। 9:00 স্বাস্থ্যসঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন গিটার শিল্পী পণ্ডিত দেবাশিস ভট্টাচার্য। 9:30 অনুরোধের আসর। 10:00 বাংলা ছায়াছবির গান। 10:30 নজরুলগীতি পরিবেশনে ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায়। 10:45 পুরাতনী গান শিল্পী দীপাবলী দত্ত। 11:00 লোকগীতি পরিবেশন করবেন লালন একাডেমি। 11:10 স্বাস্থ্যসঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল ও ঠুমরি শিল্পী নিহার রঞ্জন বন্দ্যোপাধ্যায়। সঞ্চয়িতার প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে সকাল 6:15 সুবদ্ধ সঙ্গীত শুনবেন খেয়াল শিল্পী পণ্ডিত বি আর দেওধর। 6:25 রবীন্দ্রসঙ্গীত শিল্পী মহুয়া মুখোপাধ্যায়। 6:35 রামচরিত মানস শুনবেন 158 পর্ব। 6:45 ভজন শিল্পী দীপাবলী দত্ত। 7:10 যুবনী অনুষ্ঠান সুপ্রভাত উপস্থাপনায় সায়নী মজুমদার। 8:30 রজনীকান্তের গান শিল্পী কুন্তল চক্রবর্তী। 8:50 লোকগীতি পরিবেশনায় লালন একাডেমি। 9:10 রাজধারা উপস্থাপনায় শর্মিষ্ঠা ভট্টাচার্য। 10:15 অঞ্জুমান উপস্থাপনায় সরফরাজ আহমেদ। 11:00 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান মুভি মেলোডিস। দুপুর 12:00 সুরভি। 12:20 ও 1:10 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় সংযুক্তা নন্দী। 2:30 শাস্ত্রীয়সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন তবলা শিল্পী অনুব্রত চট্টোপাধ্যায়। সঞ্চয়িতা প্রচার তরঙ্গে দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:10 রজনীকান্তের গান শিল্পী কুন্তল চক্রবর্তী। 5:20 উর্বশী উপস্থাপনায় দেবিকা গুপ্ত। 6:10 বার্তা। 6:30 গুলগুলশান। 7:10 ভজন শিল্পী দীপাবলী দত্ত। 7:30 দর্পণ উপস্থাপনায় দেবিকা গুপ্ত। 8:00 হিন্দি ছায়াছবির গান। 8:15 ইংরাজি সাপ্তাহিক পত্রিকা হরাইজন।

ওন মহোৎসবের উপর একটি সাক্ষাৎকার, সেমিলি সেনদুয়ার সাক্ষাৎকার নিয়েছেন শর্মিষ্ঠা রাহা 9:15, মাফ করবেন 9:16 স্পটলাইট, 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান মিড উইক ক্লাসিক্যাল, উপস্থাপনায় শ্রীরূপা সেন, 11:10 হিন্দি ছায়াছবির গান শুনলেন। আজ সারাদিনে গীতাঞ্জলি ও সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান পরিচিতি। এখন সুবদ্ধ সঙ্গীত, এই অনুষ্ঠানে শুনবেন খেয়াল, শিল্পী পণ্ডিত বি আর দেওধর, প্রথমে রাগ লক্ষ্মী টোডি।

অনুষ্ঠানটি প্রচারে বিঘ্ন ঘটার জন্য দুঃখিত। শুনছেন খেয়াল, এবারে রাগ কুকুব বিলাওয়াল, শিল্পী পণ্ডিত বি আর দেওধার।

শুনলেন খেয়াল, শিল্পী ছিলেন পণ্ডিত বি আর দেওধর। শুনলেন প্রথমে রাগ লক্ষ্মী টোড়ি ও পরে রাগ কুকুব বিলাওয়াল। সুভদ্র সঙ্গীতের অনুষ্ঠানটি এখানেই শেষ হলো।

আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। এখন শুনবেন ধারাবাহিক রামচরিত মানস। আজ শুনবেন 158তম পর্ব।

রামচরিত মানস। আজ শুনলেন 158তম পর্ব। এবারে শুনবেন ভজন, শিল্পী দীপাবলী দত্ত।

মাধ্যমে একখানি প্রাচীন ও পরে মীরার ভজন শুনলেন। শিল্পী ছিলেন দীপাবলী দত্ত। আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। একটু পরেই খবর দিল্লি কেন্দ্র থেকে।

আমাদের প্রত্যেকেরই না এমন একটা জায়গা থাকে যে সেখানে গেলেই মনটা কীরকম যেন অদ্ভুতভাবে শান্ত হয়ে যায়। এই যেমন এখন সকালবেলা এই পাখির ডাক শুনে কোথাও গিয়ে যেন চঞ্চল মনটা আমাদের খানিকটা হলেও শান্ত হয়ে যাচ্ছে। তেমন করেই কারো কাছে হয়তো সেটা নদীর ধারে বসে থাকা, কারো কাছে পাহাড়, আবার কারো কাছে গভীর সবুজে ঘেরা একটা বন। বনের ভিতর দিয়ে হাঁটতে হাঁটতে যখন পাখির ডাক শোনা যায়, হাওয়ায় পাতার মৃদু শব্দ ভেসে আসে, তখন মনে হয় প্রকৃতি যেন কোনো কথা না বলেও অনেক কিছু বলে যাচ্ছে। কিন্তু প্রকৃতি যেমন অনেক কিছু, মানে অনেক কথা না বলেও অনেক কিছু বলে যায়, তেমনটা তো আর আমার উপায় নেই, আমাকে তো তোমার সঙ্গে কথা বলতেই হবে, নইলে এই সুপ্রভাতের আড্ডাটা কেমন করে জমবে বলো। ঘড়িতে এখন সময় সকাল 7:11, 12 মিনিট হবে করছে, আর এদিকে তোমার সঙ্গে আমি রয়েছি, তোমার যুববাণীর বন্ধু সায়নী। আজকে গান হবে, গল্প হবে, অনেক কথা হবে, কিন্তু তার সঙ্গে যেটা হবে সেটা হচ্ছে একটা মিষ্টি গান। ফিরে আসছি গানের পর।

0: বেশ মিষ্টি গান শুনে সকালের আড্ডাটা কিন্তু শুরু করতে চলেছি আমরা। ফিরে এলাম গানের এবারে এবং তুমি শুনছ সুপ্রভাত। আজ থেকে কিন্তু একটা বেশ দারুণ সময় শুরু হচ্ছে, মানে বলতে পারি এই সময়টা বেশ আমার জন্য একটা দারুণ সময়। এবং আমি যখন পুরো বিষয়টা তোমাকে বলবো তখন কিন্তু তোমারও মনে হবে যে হ্যাঁ এটা তো বেশ মিল পাওয়া যাচ্ছে। তো সেটা কি সেটা আমি বলবো, তবে প্রত্যেকবারের মতন এবারও তোমাকে চট করে আজকের দিনের বিশেষত্বগুলো একবার জানিয়ে দিই, তারপর হবে বাকি কথা।
1: আজ এই দিনে
0: ১৮৪৭ সালে আজকের দিনে মার্কিন ডাক বিভাগ প্রথম ডাক টিকিট চালু করে। ১৮৬২ সালে আজকের দিনে ভারতের প্রাচীনতম হাইকোর্ট কলকাতা উচ্চ আদালত বা কলকাতা হাইকোর্ট স্থাপিত হয়। ১৮৭৯ সালে আজকের দিনে অবিভক্ত ভারতে প্রথম পোস্ট কার্ড চালু হয়। ১৯০৮ সালে আজকের দিনে আন্তর্জাতিক আতন্তর সংকেত এসওএস চালু হয়। ১৯৪৭ সালে আজকের দিনে ব্রিটিশ পার্লামেন্টে ভারত ও পাকিস্তানের স্বাধীনতা আইন পাশ করা হয়। ১৯৬৬ সালে আজকের দিনে কানাডায় প্রথম রঙিন টেলিভিশন সম্প্রচারিত হয়। ১৯৭২ সালে আজকের দিনে নীলকণ্ঠ সেনগুপ্তের নেতৃত্বে কলকাতায় থিয়েটার কমিউন প্রতিষ্ঠিত হয়। ১৯৯৭ সালে আজকের দিনে ভারতীয় উপমহাদেশের বৃহত্তম বিজ্ঞান সংগ্রহালয় ও বিজ্ঞান কেন্দ্রিক বিনোদন উদ্যান সায়েন্স সিটি কলকাতার উদ্বোধন হয়। ২০১৭ সালে আজকের দিনে ভারতে পরোক্ষ কর পণ্য পরিষেবা কর পদ্ধতি চালু হয়। ১৮৮০ সালে আজকের দিনে জন্মগ্রহণ করেন অমরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়। তিনি ভারতের স্বাধীনতা আন্দোলনের একজন বিশিষ্ট বিপ্লবী ছিলেন। অনুশীলন সমিতির সক্রিয় কর্মী হিসেবে ব্রিটিশ বিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি। বিপ্লবী সংগঠন গড়ে তোলা ও পরিচালনায় তিনি অগ্রণী ভূমিকা নিয়েছিলেন। দেশের স্বাধীনতার জন্য তিনি বহু ত্যাগ ও সংগ্রাম করেছেন। তাঁর আদর্শ বহু তরুণকে স্বাধীনতার আন্দোলনে অনুপ্রাণিত করেছিল। ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে তাঁর অবদান আজও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। ১৮৮২ সালে আজকের দিনে জন্মগ্রহণ করেন ডক্টর বিধানচন্দ্র রায়। তিনি ছিলেন একজন প্রখ্যাত চিকিৎসক, শিক্ষাবিদ ও রাজনীতিবিদ। পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী হিসেবে দীর্ঘদিন সফলভাবে দায়িত্ব পালন করেন। আধুনিক কলকাতা ও পশ্চিমবঙ্গের উন্নয়নে তাঁর অসামান্য অবদান রয়েছে। তাঁর জন্মদিন ভারতে জাতীয় চিকিৎসক দিবস হিসেবে পালিত হয়। তিনি ভারতরত্ন সম্মানে ভূষিত হন। জনসেবা ও মানব কল্যাণে তাঁর অবদান তাকে চিরস্মরণীয় করে রেখেছে। ১৯২৩ সালে আজকের দিনে জন্মগ্রহণ করেন হাবিবুর রহমান। তিনি ছিলেন একজন খ্যাতিমান কবি, শিশু সাহিত্যিক ও সাংবাদিক। শিশুদের জন্য অসংখ্য ছড়া, কবিতা ও গল্প রচনা করেছেন। তাঁর লেখায় দেশপ্রেম, মানবতা ও প্রকৃতির প্রতি ভালোবাসা প্রকাশ পেয়েছে। সাংবাদিক হিসেবেও তিনি সুনামের সঙ্গে কাজ করেছেন। বাংলা শিশু সাহিত্যে তার অবদান বিশেষভাবে উল্লেখযোগ্য। তাঁর সাহিত্যকর্ম আজও পাঠকদের কাছে সমানভাবে সমাদৃত।

1932 সালে আজকের দিনে জন্মগ্রহণ করেন আনন্দ বাগচি। তিনি ছিলেন একজন বিশিষ্ট বাঙালি কবি, উপন্যাসিক ও সাংবাদিক। তিনি কৃত্তিবাস পত্রিকার অন্যতম প্রথম সম্পাদক ছিলেন। আধুনিক বাংলা কবিতার বিকাশে তার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই সাহিত্যকর্মে সমাজ ও মানুষের নানা দিক সুন্দরভাবে ফুটে উঠেছে। তিনি বাংলা সাহিত্যে নিজস্ব স্বতন্ত্র পরিচয় গড়ে তুলেছিলেন। তার অবদান বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছে। 1938 সালে আজকের দিনে জন্মগ্রহণ করেন হরিপ্রসাদ চৌরাসিয়া।

তিনি বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ভারতীয় বাঁশিবাদক হিসেবে পরিচিত। হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতে তার অসামান্য অবদান রয়েছে। তার সুরেলা বাঁশির মূর্ছনা বিশ্বজুড়ে সঙ্গীত প্রেমীদের মুগ্ধ করেছে। তিনি বহু চলচ্চিত্রেও সঙ্গীত পরিচালনা করেছেন। তিনি পদ্মবিভূষণ সহ বহু সম্মাননা অর্জন করেছেন। ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতকে আন্তর্জাতিক পর্যায়ে জনপ্রিয় করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। 1968 সালে আজকের দিনে জন্মগ্রহণ করেন উস্তাদ রশিদ খান। তিনি রামপুর সাহসওয়ান ঘরানার অন্যতম শ্রেষ্ঠ হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী ছিলেন। খেয়াল, ঠুমরি ও ভজন পরিবেশনায় তিনি বিশেষ খ্যাতি অর্জন করেন। তার কণ্ঠসঙ্গীত ভারত ও বিদেশে সমানভাবে সমাদৃত হয়েছে। তিনি শাস্ত্রীয় সঙ্গীতকে নতুন প্রজন্মের কাছে আরও জনপ্রিয় করে তুলেছিলেন। সঙ্গীতে অসামান্য অবদানের জন্য তিনি পদ্মশ্রী সহ একাধিক সম্মাননা লাভ করেন। ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের ইতিহাসে তিনি এক উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকবেন। 1822 সালে আজকের দিনে মারা যান থমাস ফ্যান্সু মিডলটন। তিনি কলকাতার প্রথম বিশপ হিসেবে ইতিহাসে বিশেষভাবে স্মরণীয়। ভারতে চার্চ অফ ইংল্যান্ডের কার্যক্রম বিস্তারে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান গড়ে তোলার ক্ষেত্রেও তাঁর উল্লেখযোগ্য অবদান ছিল। তাঁর উদ্যোগে ধর্মীয় শিক্ষা ও সমাজসেবামূলক কর্মকাণ্ড আরও সুসংগঠিত হয়। ঔপনিবেশিক ভারতের ধর্মীয় শিক্ষার ইতিহাসে তাঁর নাম বিশেষ গুরুত্বের সঙ্গে উচ্চারিত হয়। তার কর্মজীবন পরবর্তী সময়ে বহু ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের বিকাশে প্রভাব ফেলেছিল। 1924 সালে আজকের দিনে মারা যান লাল বিহারী শাহ। তিনি বাংলা বেইল পদ্ধতির প্রবর্তক হিসেবে সুপরিচিত ছিলেন। দৃষ্টি প্রতিবন্ধীদের শিক্ষার প্রসারে তিনি অসামান্য অবদান রাখেন। তিনি কলকাতা অন্ধ বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন। বাংলা ভাষায় ব্রেইল লিপির ব্যবহার জনপ্রিয় করতে তিনি নিরলসভাবে কাজ করেন। তার প্রচেষ্টায় বহু দৃষ্টি প্রতিবন্ধী মানুষ শিক্ষার সুযোগ লাভ করেন। বাংলা ভাষায় অন্তর্ভুক্তিমূলক শিক্ষার ইতিহাসে তার অবদান আজও গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।

এতক্ষণ আমি তোমাকে বলছিলাম আজকের দিনের বিশেষত্বগুলো। এরপর তোমার সঙ্গে তো আমার বাকি কথা রয়েইছে, কিন্তু আপাতত একটা গান না হলে কিন্তু ঠিক জমছে না, তাই না? তাই ফিরে আসছি একটু পরেই, সঙ্গে থাকো, শুনতে

ফিরে এলাম গানের এপারে। তোমার সঙ্গে আমি রয়েছি তোমার যুববাণীর বন্ধু শায়নী। দেখো, আমাদের প্রত্যেকেরই কিন্তু একটা বেশ নিজস্ব জীবন আছে, যে জীবনে আমাদের নিজস্ব ব্যস্ততা রয়েছে, এবং এই ব্যস্ত জীবনটায় আমরা প্রত্যেক দিন প্রতিনিয়ত ছুটে চলেছি। আর এই ছুটে চলার মধ্যে দিয়ে কিন্তু আমরা কখনো সকনো ভুলেও যাচ্ছি যে আমাদের জীবনে ঠিক কোনগুলোর অবদান, কোন জিনিসের অবদান, কোন মানুষের অবদান প্রথম থেকেই রয়েছে। আচ্ছা, আজকে আমরা একটু বরঞ্চ মানুষ, মানে আমাদের কাছের মানুষ বা যে মানুষদের অবদান আমাদের জীবনে রয়েছে, তাদেরকে একটুখানি সরিয়ে রাখি। আমি কিন্তু জীবন থেকে সরিয়ে দেওয়ার কথা বলছি না, আমি শুধু আজকের দিনটা এই সময়টুকু একটু সরিয়ে রাখার কথা বলছি, কারণ আজ একটু অন্য কথা বলতে চলেছি। এই যে আমাদের এই ব্যস্ত জীবনে, আমাদের এই যে আমরা প্রত্যেক দিন অক্সিজেন নিচ্ছি এবং কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করছি, এই বিষয়টার সঙ্গে কিন্তু সব থেকে বেশি জড়িয়ে আছে গাছপালা। এবং গাছ আমাদের অক্সিজেন দিচ্ছে, আমরা কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করছি, তো এই যে পুরো প্রসেসটা, এটা আমরা সেই ছোট থেকেই একদম বিজ্ঞান বইতে পড়ে আসছি বা বাড়ির বড়রা আমাদেরকে সেই ছোট থেকে শিখিয়েছে। এবং আমাদের এই যে ঋতু পরিবর্তন বলো, তার যে একটা সৌন্দর্য বলো, এর পিছনেও কিন্তু এই গাছপালার একটা ভূমিকা রয়েছে। বলা যেতে পারে বনভূমির একটা নীরব উপস্থিতি রয়েছে। এই বন, এই গাছপালা, এই সবুজ আমাদের সবচেয়ে কাছের বন্ধু, যারা কোনো প্রতিদান চায় না, শুধু নিঃস্বার্থভাবে দিয়ে যায়। কেন এই কথাগুলো আজকে বলছি, সেই কথাটা আমি তোমাকে আরও একটু পরে বলবো। আরে, এই যে আমি বললাম যে এরাই আমাদের সবথেকে কাছের বন্ধু, এই প্রকৃতি, গাছপালা, এই সবুজ, হয়তো সেই কারণেই অনেক সময় সুযোগ পেলেই দেখবে অনেকে না জঙ্গলের পথে বেরিয়ে পড়ে। কারোর যেমন পাহাড় পছন্দ, কারোর নদী পছন্দ, কারোর আবার ওই বনভূমি, জঙ্গল, এগুলো পছন্দ। কেউ ওই পাখির ডাক শুনতে ভালোবাসে, ভালোবাসে সবুজের মধ্যে নিজেকে খুঁজে নিতে, ওই বাতাসে একটু অক্সিজেন নিতে চায়। প্রকৃতির কাছে গেলে আমরা না বুঝতে পারি যে শান্তি আসলে কিন্তু খুব জটিল বিষয় নয়। মানে অনেক সময় হয় আমাদের যে আমরা ভীষণ পাজলড, আমরা অনেক কিছু হয়তো ঘেটে ফেলেছি লাইফে, তখন ওই প্রকৃতির কাছে ছুটে যাওয়া, দেখবে যখন খুব মন খারাপ করে তখন না মনে হয় যে যদি কোথাও গিয়ে একটু শান্তভাবে বসে থাকতে পারতাম, আহা কী যে ভালোটাই না হতো। তখন ওই মনে হবে যে আমি হয়তো বনভূমির মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছি বা জঙ্গলের মধ্যে দিয়ে, গাছপালার মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছি এবং চারিদিকে গাছের ছায়া, একটা মাটির গন্ধ, পাখির ডাক, ঝর্ণার গান আর বনের একটা আলাদা নিস্তব্ধতা, এবং সেখানে কখনো হয়তো তুমি ঝিঝি পোকার

ডাক শুনতে পাচ্ছ। তো এই সব কিছু মিলিয়ে দেখবে তোমার মনটা হঠাৎ করে ভীষণ শান্ত হয়ে গেছে, খুব ভালো লাগছে। মানে ওই যে একটা ব্যাপার থাকে, সেই ব্যাপারটা মানে ভিতরের ওই উত্তেজনাটা কোথাও গিয়ে যেন দমন হয়ে যায় এবং আমরাও আস্তে আস্তে এই প্রকৃতির কাছে নিজেকে মেলে ধরতে পারি, নিজের না বলা কথাগুলোকে বলে দিতে পারি খুব অনায়াসে। এই যে চারিদিকের এত সবুজ গাছপালা, এত সবুজ, তার গুরুত্ব নতুন করে উপলব্ধি করার এবং আরো অনেক গাছ লাগানোর অঙ্গীকার নিয়েই কিন্তু প্রতি বছর, জানো তো, প্রত্যেক বছর পালিত হয় বন মহোৎসব সপ্তাহ, যা আজ থেকে শুরু। এবার আমি বলি যে কেন বললাম আমি যেটা আমার জন্য একটা দারুণ বিষয় হতে চলেছে, শুধু আমার জন্য না, যারা এই মুহূর্তে শুনছো এবং যারা জানো ঠিক বিষয়টা কি, তো আর যারা জানো না তারা শোনার পরে বুঝতে পারবে যে কেন আমি বললাম যে একটা দারুণ বিষয়, সেটা বলছি পরে বলছি। এই যে আমাদের কাছে উৎসব মানে একটা বাধা ধরা সংজ্ঞা, যে আলো, সাজসজ্জা, আনন্দ, আচ্ছা এটুকুই কি যথেষ্ট নাকি তার বাইরেও কিছু আছে? এই যে আমি এক্ষুনি একটা শব্দ বললাম, বন মহোৎসব। এই বন মহোৎসবে কিন্তু উপহার হিসেবে দেওয়া হয় একটা চারা গাছ, আর উদযাপন মানেই পৃথিবীকে একটু বেশি সবুজ করে তোলার অঙ্গীকার। তাই আজকে বরঞ্চ ওই বাড়ি ফেরার পথে একটা গাছ কিনে নিয়ে বাড়ি ফিরো, কিংবা কাউকে তোমার যদি ইচ্ছে করে তাহলে একটা গাছ উপহারও দিতে পারো, কোনো বাধা নেই। এবার আসি এই উৎসবের শুরুটা কিভাবে সেটা তোমাকে বলি। স্বাধীনতার পর ভারত যখন উন্নয়নের পথে এগিয়ে চলেছে তখন আরেকটি বিষয় নিয়ে উদ্বেগ বাড়ছিল, কমে আসছিল গাছের সংখ্যা, নষ্ট হচ্ছিল বনভূমি। তখন এই সবুজকে ফিরিয়ে আনার কথা ভাবেন তৎকালীন কেন্দ্রীয় কৃষি ও খাদ্যমন্ত্রী কানাইলাল মানেকলাল মুন্সি, যাকে আমরা সংক্ষেপে কে এম মুন্সি নামে চিনি। তার উদ্যোগেই 1950 সালে শুরু হয় বন মহোৎসব। বর্ষার প্রথম সপ্তাহ অর্থাৎ পয়লা থেকে 7ই জুলাইকে বেছে নেওয়া হয়, কারণ এই সময় রোপণ করা চারা গাছ বৃষ্টির জলে সহজেই বেড়ে ওঠার সুযোগ পায়। সত্যি তো, মানে আমরা দেখি যে বর্ষার জল গাছে লাগলে নাকি গাছ খুব ভালো আর কি বেড়ে ওঠে, এইটা তো আমরা মোটামুটি প্রত্যেকেই জানি। তাছাড়া দেখবে অনেক সময় এই সময়টাতেই সামনে রথের মেলা আসছে, তখনও প্রচুর গাছ বিক্রি হয়, চারিদিকে একেবারে গাছের মেলা হয়ে থাকে। তো এই যে বীজ রোপণ করা, সেখান থেকে আবার গাছ জন্মানো, বৃষ্টির জল, এই সমস্ত কিছু মিলে এই সময়টা এই জন্যই বেছে নেওয়া কিন্তু এই বন মহোৎসবের জন্য। বন মহোৎসবের উদ্দেশ্য শুধু গাছ লাগানো নয়, এর মূল লক্ষ্য হচ্ছে মানুষের মনে গাছের প্রতি ভালোবাসা তৈরি করা, সবাইকে বোঝানো যে একটি গাছ শুধু অক্সিজেনই কিন্তু দেয় না, আমাদের মাটি রক্ষা করে, বৃষ্টি আনতে সাহায্য করে, অসংখ্য পাখি ও প্রাণীর আশ্রয় হয়ে ওঠে, পরিবেশের ভারসাম্য বজায় রাখে এবং আগামী প্রজন্মের জন্য একটা নিরাপদ পৃথিবী গড়ে তোলে। তাই বন মহোৎসব আসলে একটা সচেতনতার আন্দোলন, যেখানে একটা ছোট্ট চারাগাছই হয়ে ওঠে ভবিষ্যতের বড় আশা।

ফিরে এলাম গানের এপারে। তোমার সঙ্গে রয়েছি আমি তোমার যুববাণীর বন্ধু শাইনি। গানের আগেই বলেছি যে আজ থেকে কিন্তু শুরু হচ্ছে বনমহোৎসব সপ্তাহ, এবং এই বিষয়টা নিয়ে আমি ভীষণ এক্সাইটেড। কেন সেটা বলি, সেটা হচ্ছে যে বিভিন্ন জায়গায় কিন্তু এই সময়টা তোমার ওই গাছ দেওয়া নেওয়ার একটা ব্যাপার থাকে। হ্যাঁ, তো এবার ব্যাপারটা হচ্ছে যে আমি অনেক দিন ধরে টার্গেট করে আছি যে বেশ কয়েকটি গাছ আমার লাগবে, এবং যেখানেই মুহূর্তে গাছ দিচ্ছে সেখানেই আমাকে ঠিক চলে যেতে হবে। তো তোমরাও মোটামুটি খোঁজখবর নেওয়া শুরু করে দাও যে আগামী এক সপ্তাহে তুমি ঠিক কোথা থেকে গাছটা জোগাড় করবে, কারণ যারা গাছ প্রেমী তাদের ওই আলাদা করে দোকানে যাওয়ার কোনো প্রয়োজন পড়ে না। তারা ওই রাস্তার ধারে যেতে যেতে একটা গাছ দেখলো, টুক করে তুলে নিয়ে চলে এলো বাড়িতে, যেখানে ফাঁকা জায়গা পেলো বসিয়ে দিল, কিংবা আরও তো অনেক রকমের, যদি বাড়িতে হয়তো বাগান করার মতন জায়গা নেই টবে গাছ বসিয়ে দিল, কিংবা যদি বাগান থাকে মানে বাড়ির সামনে একটু যদি মাটি থাকে তাহলে সেই জায়গাটা মানে সৎ ব্যবহার করা সেই মানুষগুলোর থেকে শেখা উচিত যে কিভাবে তারা গাছ লাগাবে, কি করবে না করবে। এবং অনেকে দেখি এত সুন্দর বাগান তৈরি করে রাখে যে দেখলে না চোখ ফেরানো যায় না। মানে শুধু বনমহোৎসব সপ্তাহ বলে যে শুধু আমরা বন অরণ্য নিয়েই কথা বলবো এমন না, মানে যারা এই রকম মানে একটা বাড়ির মধ্যে ছোট্ট বাগান তৈরি করে, মানে সেটা তোমার শৌখিনতা হতে পারে, সেটা সৌন্দর্য বোধ হতে পারে, তো এই বিষয়গুলোও কিন্তু দেখার আছে, শেখার আছে। এবং ধরো তুমি সকালে ঘুম থেকে উঠলে, দরজাটা খুলে বাইরে গেলে এবং দেখলে তোমার গাছ ভর্তি ফুল, আর দেখেই তোমার মনটা একেবারে ভালো হয়ে গেল। তো এই ব্যাপারগুলোও কিন্তু কখনো সখনো মনে একটা বেশ খুশির আমেজ নিয়ে আসে, তাই না? আমি না একটা জিনিস মাঝে মাঝেই ভাবি যে গাছের সঙ্গে মানুষের সম্পর্কটা ঠিক কবে থেকে তৈরি হয়েছে। এই যে আমাদের গাছের

আত্মিক যোগাযোগ, এই যোগাযোগটা ঠিক কবে থেকে? হয়তো সেই দিন থেকেই বলা যেতে পারে যেদিন মানুষ প্রথম কোনো একটা গাছের ছায়ায় বসে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল। তারপর থেকে কত বছর, কত শতাব্দী পেরিয়ে গেছে, কিন্তু সেই সম্পর্কটা আজও কিন্তু একই রকম রয়ে আছে। আমাদের চারপাশে এমন অনেক মানুষ আছেন যারা প্রত্যেক দিন কাজে বেরোচ্ছেন এবং হয়তো এই রোদ্দুরের মধ্যে, গরমে পাচ্ছেন না, কোনো একটা গাছের নিচে দাঁড়িয়ে স্বস্তির নিঃশ্বাসটুকু ফেলছেন, একটু ছায়া পাচ্ছেন। আমার বাড়ির সামনেটায় একটা বেশ বড় কৃষ্ণচূড়া গাছ আছে এবং আমি প্রায় দিন দেখতে পাই যে সেখানে যাতায়াত যারা করেন রাস্তার উপর থেকে, তারা এসে ওই গাছটার নিচে দাঁড়িয়ে থাকেন। তো আমার বেশ ভালো লাগে যে ওই জায়গাটা ছায়াতে মানুষ একটু তো বিশ্রাম নিতে পারছে। এবং শুধু আমার বাড়ির সামনে কেন, এরকম অনেকের বাড়ির সামনে কিন্তু তাই অবস্থা। এবং আমরাও হয়তো একটু ছায়া দেখে সেইখানটায় গিয়ে দাঁড়াই। এই যে আমি বলছিলাম যে অনেক মানুষ রয়েছেন যারা হয়তো গাছের নাম জানে না, গাছটা তুলে নিয়ে চলে আসে, কিন্তু তাতে দেখবে যত্নের কিন্তু কোনো ত্রুটি হয় না। মানে ওই তাতে ভালোবাসা দেওয়া তো একটা ব্যাপার থাকেই, তার সঙ্গে জল দেওয়া, সার দেওয়া, সমস্ত কিছু, তার চারপাশের আগাছা পরিষ্কার করা, সেই সমস্ত কিছু কিন্তু থাকে। আবার যখন গাছটা, ধরো একটা চারা গাছ কিনে আনা হয়েছে এবং তাতে সেটা একটু বেশ আস্তে আস্তে বড় হচ্ছে, হয়তো তাতে কুড়ি এসেছে, নতুন পাতা গজিয়েছে, তো আমরা যেটা করি হয়তো একটা ছবি তুলে রেখে দিলাম। এবার সেই ছবিটা আস্তে আস্তে যখন গাছটা আরও বড় হচ্ছে, তখন কিন্তু সেই ছবিটা আমাদেরকে মনে করিয়ে দেবে যে গাছটা যখন একদম সদ্য অবস্থায় ছিল সেই সময় সে কেমন ছিল, তার একটা স্মৃতি। এবং দেখো, এই একটা গাছের সঙ্গে কিন্তু আমাদের অনেক রকম স্মৃতি জড়িয়ে থাকে, তাই না? হয়তো একটা গাছের বয়স আর বাড়ির কোনো এক সদস্যের বয়স একই, তো সেই যে একটা গাছটাকে দেখলে একটা নস্টালজিক ফিল হওয়া, একটা ওই ব্যাপারটা চলে আসে। তো সেই গাছটাও কখনো না কখনো আমাদের বাড়ির একজন সদস্যের মতন হয়ে ওঠে। আমি আগেই বলেছি যে গাছ, মানে এই যে যারা বন জঙ্গল ভালোবাসে, তারা যে ঘুরতে বেরিয়ে পড়ে, সেখানে কিন্তু তাদের এই যে ছোট্ট ছোট্ট দুশ্চিন্তাগুলো ওই গাছের সামনে গিয়ে, একেবারে ওই বন জঙ্গলের সামনে গিয়ে একেবারে আরও ছোট্ট হয়ে যায়। মানে আমি ছোট্ট ছোট্ট দুশ্চিন্তা বললাম, কিন্তু আসলে সেটা তো সেরকম নয়। আমাদের দুশ্চিন্তাগুলো অনেক সময় অনেক বড় বড় হয়, কিন্তু সেইগুলো কখনো সখনো ওই বিশাল বন জঙ্গলের মধ্যে গিয়ে একেবারে ছোট্ট হয়ে যায়, আবার কখনো কখনো একেবারে মিলিয়েও যায়। গাছের সঙ্গে বেড়ে ওঠা আমাদের স্মৃতি, আমাদের অনেক কথা, অনেকে বিনা কারণেই হয়তো, না না বিনা কারণে ঠিক বলা যায় না, হয়তো এমনি যেতে যেতে একটু গাছের গায়ে হাত বুলিয়ে দিল, এইটা তার ওই গাছটার প্রতি একটা ভালোবাসা দেখানোর কিন্তু ধর্ম বলা যায়। আসলে গাছ লাগানোটা কিন্তু শুধুমাত্র যে পরিবেশ রক্ষার কাজ নয়, সেটা তো বলার অপেক্ষা রাখে না, এটা আমাদের প্রত্যেকেরই কোথাও না কোথাও গিয়ে একটা অনুভূতির কাজও করে। আর যে চারাটা আমরা মাটিতে বসাচ্ছি, হয়তো তার ছায়ায় একদিন একজন পথিক বিশ্রাম নেবে, যে কথা আমরা আগে বলছিলাম, কোনো পাখি বাসা বাঁধবে, কোনো শিশু হয়তো খেলবে, হয়তো সেই মানুষগুলোর সঙ্গে আমাদের কোনো দিন দেখাই হবে না। এটাই তো প্রকৃতির সবচেয়ে সুন্দর শিক্ষা, নিজের জন্য নয়, আগামী দিনের জন্য কিছু রেখে যাওয়া।

তাই তোমার জন্য রেখে গেলাম এই পৃথিবীর চাবি। এই যে একটু আগে বলছিলাম যে প্রকৃতির সবচেয়ে সুন্দর শিক্ষা নিজের জন্য।

কিছু প্রকৃতি আমাদেরকে দিয়েই যাচ্ছে, এবং প্রকৃতির এই যে দেওয়া, মানে তার থেকে আমরা কী না পাই। যেমন আমরা শান্তি খুঁজতে চলে যাই প্রকৃতির কাছে, যেমন করে আমরা এই যে শ্বাস প্রশ্বাস নিচ্ছি প্রকৃতির থেকে, আমাদেরকে বাঁচতেও কিন্তু শেখাচ্ছে সেই প্রকৃতি। ওই সুনির্মল বসুর একটি কবিতা আছে না, আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে বায়ুর, তো তারপরে এই যে তোমার প্রকৃতি আমাদেরকে যে শিক্ষাটা দিচ্ছে, সেই শিক্ষাটা নিয়েই কিন্তু আমাদের একটু একটু করে বেড়ে ওঠা। এবং আজকে কথায় কথায় আজ তোমায় বলবো এক কিশোরের ইচ্ছা শক্তির গল্প। ১৯৭৯ সাল, ভয়াবহ বন্যার পর এক কিশোর দেখেছিল নদীর চরে অসংখ্য প্রাণী, বিশেষ করে সাপ, তীব্র রোদের মধ্যে মরে পড়ে আছে। চারিদিকে কোথাও গাছ নেই, ছায়া নেই। সেই দৃশ্য তার মনকে এতটাই নাড়া দিয়েছিল যে সে ঠিক করেছিল এভাবে আর নয়, সে গাছ লাগাবে। সেই কিশোরের নাম ছিল যাদব পায়েং। শুরুটা ছিল মাত্র কয়েকটা চারা দিয়ে, কিন্তু সেখানেই তিনি থেমে থাকেননি। দিনের পর দিন, বছরের পর বছর নিজের হাতে গাছ লাগিয়েছেন, তাদের যত্ন নিয়েছেন, বড় করে তুলেছেন। তার সম্বল ছিল শুধু প্রকৃতির প্রতি অকৃত্রিম ভালোবাসা আর এক অদম্য ইচ্ছাশক্তি। সময়ের সঙ্গে সঙ্গে সেই ছোট্ট উদ্যোগই এক বিশাল অরণ্যের রূপ নেয়। আজ সেই বন মোলাই অরণ্য নামে পরিচিত। সেখানে বাস করে অসংখ্য পাখি, হরিণ, হাতি, গন্ডাসহ নানান বন্য প্রাণী। হয়তো একটা গাছ লাগালে পৃথিবী একদিনে বদলে যাবে না, কিন্তু লক্ষ লক্ষ মানুষের হাতে যদি একটা করে চারা ওঠে, তাহলে সেই ছোট্ট উদ্যোগে কিন্তু একদিন বিশাল অরণ্যের জন্ম দিতে পারে। আর সেই বিশ্বাস নিয়েই প্রতি বছর ফিরে আসে বনমহোৎসব, সবুজের প্রতি ভালোবাসার এক অনন্য উৎসব। তাহলে আজ থেকেই শুরু হোক নাকি? একটি কিশোর যাদব পায়েং যে একটা একটা করে চারা গাছ দিয়ে একটা বিশাল অরণ্য তৈরি করেছে, এবং সেটা কিন্তু তোমার ওই একদিনে তৈরি হয়নি, তার জন্য বহু বছর, বহু দিন, বহু পরিশ্রম কিন্তু তার গেছে। সেই রকম একটু পরিশ্রম বা নিজেদের থেকে কিছু চেষ্টা তো আমরা করতেই পারি, তাই না? চারিদিকে ধরো এই যে এত গাছ কাটা হচ্ছে, তার জন্য আমাদের প্রকৃতির যে ভারসাম্য নষ্ট হচ্ছে, সেই জায়গাটা থেকে আমরা কিছুটা তো প্রকৃতিকে রক্ষা করতে পারি। প্রকৃতি আমাদের যা দিচ্ছে তার প্রতিদান হিসেবে আমরা না হয় তাকে সেটুকুই ফিরিয়ে দিলাম। এদিকে আপাতত ঘড়ির কাঁটা আমাকে ফিরিয়ে দিচ্ছে, কারণ সময় বলছে এবার আমাকে আস্তে আস্তে যেতে হবে। তবে যুববাণীতে সারাদিন তো আরও বন্ধুরা রয়েছে। সকাল ১১টায় গীতাঞ্জলিতে তোমার সঙ্গে সৃষ্টির অনুষ্ঠান নিয়ে থাকছে অর্ণব ও অস্মিতা। বেলা ১২টায় মৈত্রীতে অল্প অল্প গল্প কথা নিয়ে থাকবে সৈকত। এতক্ষণ তোমার সঙ্গে ছিলাম আমি, তোমার যুববাণীর বন্ধু সায়নী। বনমহোৎসব নিয়ে আজ অনেক কথা হলো, অনেক গান হলো, অনেক গল্প হলো। গান তবে এখনো একটা বাকি আছে, যেতে যেতে তোমার জন্য একটা গান তো আমি অবশ্যই রেখেছি, এবং তার সঙ্গে আরও একবার মনে করিয়ে দিই যে এই বনমহোৎসব সপ্তাহ জুড়ে আমরা, শুধু এই সপ্তাহ নয়, আমরা যেন সারা বছর জুড়ে প্রকৃতিকে, প্রকৃতি ঠিক যেভাবে আমাদেরকে বছরের পর বছর, যুগের পর যুগ ধরে রক্ষা করে চলেছে, আমরা যেন তাকে ঠিক সেইভাবেই রক্ষা করে চলতে পারি। কেমন? তাহলে আজকের মতন টাটা, কথা হবে তোমার সঙ্গে অন্য কোনো দিন, হয়তো অন্য কোনো সময়ে। ভালো থাকো, সুস্থ থাকো, গানে থাকো, আর শুনতে থাকো যুববাণী।

0: রজনীকান্তের গান শুনলেন কুন্তল চক্রবর্তীর কণ্ঠে, আকাশবাণী কলকাতা।
1: গাড়ি চালানোর সময় সেলফোনে কথা বলা বিপজ্জনক, নজর থাকুক পথে, নিরাপত্তা থাক সাথে। গাড়ির গতি যেন প্রাণঘাতী না হয়ে ওঠে, আপনার ও পথচারীদের নিরাপত্তা আপনার হাতে। সিট বেল্ট ব্যবহার করুন, অজুহাত নয়, নিরাপত্তার ভাবনা থাকুক শীর্ষে। দুর্ঘটনা ঘটে ক্ষণিকের ভুলে, সতর্ক থাকুন, নিরাপদ থাকুন।

0: পথ নিরাপত্তা আমাদের দায়িত্ব। আপনার চলাচল যেন সড়কের নিরাপত্তা ব্যাহত না করে। আসুন একে অন্যকে শেখাই পথ নিরাপত্তার নিয়ম। নিরাপদ থাকি, বাঁচাই অন্যের জীবন।
1: গ্রীষ্মে ঘন ঘন জল পান করুন। লস্যি, লেবু জল ইত্যাদি পান করেও শরীরে জলের উপযুক্ত মাত্রা বজায় রাখা যায়। দীর্ঘ সময় জল পান না করে থাকবেন না। তেষ্টা না পেলেও জল পান করুন সময়ের নিয়মিত ব্যবধানে। তাপ আটকাতে বাড়ির জানলায় পর্দা ব্যবহার করুন। বড় গাছের ছায়ায় থাকলে ঘরের তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকে, তাই বড় গাছ কাটবেন না। সম্ভব হলে গাছ লাগান নিজের সুস্থতার জন্য।
2: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। এখন লোকগীতি শুনবেন লালন একাডেমির শিল্পীবৃন্দের কণ্ঠে।

লোকগীতি শুনলেন লালন একাডেমির শিল্পীবৃন্দের কণ্ঠে। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।

আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ, পড়ছি পার্থপ্রতিম মিত্র। অন্নপূর্ণা যোজনায় আজ দ্বিতীয় পর্যায়ের সুবিধা প্রাপকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু হচ্ছে। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কয়েকজন উপভোক্তার অ্যাকাউন্টে প্রতীকীভাবে অর্থ স্থানান্তরের মাধ্যমে কর্মসূচির সূচনা করবেন। রাজ্যে 1,20,00,000 যোগ্য উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি অর্থ পাঠানো হবে বলে মুখ্যমন্ত্রী গতকাল বাঁকুড়ার হুল দিবসের অনুষ্ঠান মঞ্চ থেকে ঘোষণা করেন। রাজ্যে গ্রামীণ এলাকায় আজ থেকে কেন্দ্রে বিকশিত ভারত গ্যারেন্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন ভিভিজি রামজি প্রকল্প চালু হয়েছে। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে। এই প্রকল্পের জন্য মোট খরচের 60% অর্থ 8,508 কোটি টাকা দিয়েছে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক। অন্যদিকে রাজ্য সরকার 5,672 কোটি টাকা বরাদ্দ করেছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। গ্রামীণ পরিকাঠামো, পানীয় জল সংক্রান্ত কাজসহ মোট 4টি ক্ষেত্রে এই প্রকল্পের শ্রমিকরা কাজ করবেন। প্রকল্প চালু হলে রাজ্যের 2,56,00,000 জব কার্ডধারী শ্রমিক উপকৃত হবেন বলে সরকারিভাবে জানানো হয়েছে। রাজ্যের প্রশাসনিক ব্যবস্থাকে আরও গতিশীল ও জনমুখী করে গড়ে তুলতে WBCS সার্ভিসের সমস্ত আধিকারিকদের নিয়ে বৈঠকে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গণতান্ত্রিক অডিটোরিয়ামে আজ বিকেলেই বৈঠকে হবে। রাজ্যের বিভিন্ন প্রান্তে কর্মরত WBCS আধিকারিকদের সঙ্গে সরাসরি মত বিনিময় করবেন মুখ্যমন্ত্রী। বৈঠকে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্য সচিব, মুখ্যমন্ত্রীর পরামর্শদাতা, কর্মীবর্গ ও প্রশাসনিক।

নমস্কার। দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিব, অর্থ দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র দপ্তরের প্রধান সচিব, রাজ্য সরকার শিক্ষকদের বদলির বিষয়ে শীঘ্রই একটি সুশৃঙ্খল পদ্ধতি চালু করবে। কলকাতায় গতকাল বিজেপি শিক্ষক সেলের উদ্যোগে এক শিক্ষক সম্মেলনে রাজ্যের বিদ্যালয় শিক্ষামন্ত্রী দীপক বর্মণ জানিয়েছেন বিষয়টি সময় সাপেক্ষ। গ্রামাঞ্চলের বিদ্যালয়গুলিতে ছাত্র থাকলেও শিক্ষকের অভাব রয়েছে, অন্যদিকে শহরাঞ্চলে শিক্ষক পর্যাপ্ত পরিমাণে থাকলেও ছাত্রের অভাব রয়েছে বলে তিনি জানান। এই অসামঞ্জস্য দূর করতে আগামী দু তিন মাসের মধ্যে পদক্ষেপ নেওয়া হবে। অপরদিকে বিজেপি শিক্ষকদের সরকারি কর্মচারীর মর্যাদা দেওয়ার দাবি জানিয়েছে। গতকাল কলকাতায় দলের শিক্ষক সেলের উদ্যোগে এক শিক্ষক সম্মেলনে রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য বলেন, রাজ্য সরকার এ বিষয়ে চিন্তাভাবনা করছে এবং মন্ত্রিসভার বৈঠকে বিষয়টি নিয়ে সিদ্ধান্ত হবে বলে তিনি জানান। এআইসিসির সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল গতকাল কলকাতায় প্রদেশ কংগ্রেস কার্যালয়ে বিধানভবনে এক সাংবাদিক বৈঠকে বলেন, পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়ায় লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে প্রায় 27 লক্ষ নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে। লক্ষ লক্ষ নাম ট্রাইব্যুনালে এখনও মীমাংসা হল না কেন, সে প্রশ্নও তোলেন তিনি। রাজনৈতিক লাভের উদ্দেশ্যে ধর্মকে ব্যবহার করার পাশাপাশি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিকে বিরোধী দলগুলির ওপরে নিশানা করে ব্যবহার করা হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন। পশ্চিমবঙ্গে গুন্ডা দমন, ইউসিসি বিল এবং বিনা নোটিশে হকার উচ্ছেদেরও তীব্র বিরোধিতা করেন তিনি। রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি প্রবর্তন করা হলে বর্তমানে প্রচলিত সকল পারিবারিক বিধিগুলিকে আইন বহির্ভূত বলে গণ্য করা হবে কিনা সে সম্পর্কে 5টি মহিলা সংগঠন প্রশ্ন তুলেছে। সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি, পশ্চিমবঙ্গ মহিলা সমিতি, সারা ভারত অগ্রগামী মহিলা সমিতি, নিখিলবঙ্গ মহিলা সংঘ ও সারা ভারত প্রগতিশীল মহিলা সমিতির তরফে অভিন্ন দেওয়ানি বিধি প্রবর্তন সম্পর্কে একাধিক প্রশ্ন তুলে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে চিঠি দেওয়া হয়েছে। ডিম ছড়ার রাজনীতিকে বিজেপি সমর্থন করে না বলে দলের রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য জানিয়েছেন। কলকাতায় গতকাল এক অনুষ্ঠানে তিনি বলেন, ডিম ছড়ার রাজনীতি বিজেপির এজেন্ডা নয়। বারবার এইভাবে ডিম ছড়া হলে সারা দেশের কাছে রাজ্যের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। বিগত সরকারে বিভিন্ন দপ্তরে দুর্নীতি এবং সেই দুর্নীতিকে সুরক্ষা দিতে তৃণমূল কংগ্রেস কত অর্থ ব্যয় করেছে সে বিষয়ে শ্বেতপত্র প্রকাশের জন্য রাজ্য সরকারের কাছে তিনি আর্জি জানান। খুলে গেল কাঁকিনাড়া জুট মিল। রাজ্যের শ্রমমন্ত্রী অর্জুন সিং এর ঘোষণা অনুযায়ী আজ থেকেই শুরু হল মেনটেন্যান্সের কাজ। আগামী 15 দিনের মধ্যে স্বাভাবিক উৎপাদন শুরু হবে। উল্লেখ্য, শ্রমিক মালিক অসন্তোষের জেরে 2025 সালের 26শে ডিসেম্বর বন্ধ হয়ে গিয়েছিল এই জুট মিলটি। মন্ত্রীর উদ্যোগে মিল মালিক, শ্রমিক ইউনিয়ন এবং শ্রম দপ্তরের আধিকারিকদের নিয়ে বৈঠকে সমাধান সূত্র বের হয়। শহর কলকাতার উলালপুরের নিচ থেকে বেআইনি দখলদারি সরানোর ব্যাপারে পদক্ষেপ নিতে চলেছে কলকাতা পুরসভা। উলালপুরের নিরাপত্তামূলক ব্যবস্থা হিসেবে এই পদক্ষেপ করা হবে বলে জানানো হয়েছে। তালাতলা গুদামে ভেঙে পড়া ঘটনার পর গ্রেপ্তার হওয়া এক মিডলম্যানের কাছ থেকে একটি নীল নকশা পাওয়া গেছে বলে কলকাতা পুলিশের সদর দপ্তর লালবাজার জানিয়েছে। নকশাটি সঠিক কিনা তা খতিয়ে দেখছে বিশেষজ্ঞ দল। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হল। এরপরে গ্রামীণ সংবাদ 12টা বেজে 30 মিনিটে।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনলেন যন্ত্রসঙ্গীত তবলা। শিল্পী অনুব্রত চট্টোপাধ্যায়, তাল তিন তাল, হারমোনিয়ামে হিরণময় মিত্র। আকাশবাণী কলকাতা সঞ্চয়িতা। পরবর্তী ঘোষণা একটু পরেই।

শুনলেন রজনীকান্তের গান, শিল্পী কুন্তল চক্রবর্তী। আকাশবাণী কলকাতা সঞ্চয়িতা। পরবর্তী ঘোষণা একটু পরেই, পরবর্তী অনুষ্ঠান একটু পরেই।

দীপাবলী দত্তর কণ্ঠে শুনলেন ভজন, আকাশবাণী কলকাতা সঞ্চয়িতা। পরবর্তী অনুষ্ঠান দর্পণ, উপস্থাপনায় দেবিকা গুপ্তা।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতার প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে ও নিউজন এআইআর অ্যাপে। এখন শুরু হচ্ছে প্রেম মিউজিকের অনুষ্ঠান। প্রথম গানটির শিল্পী অনুরাধা পড়োয়াল, কুমার শানু, ছায়াছবি নাগমণি।

আকাশবাণী কলকাতা, খেলার খবর পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। বিশ্বকাপ ফুটবলে আজ রাউন্ড অফ 32 ম্যাচে ইংল্যান্ড গণপ্রজাতন্ত্রী কঙ্গোর বিরুদ্ধে খেলবে। অন্য ম্যাচে বেলজিয়াম সেনেগালের মুখোমুখি হবে। ওভালে আজ ভারত ইংল্যান্ডের মধ্যে 5 ম্যাচের টি-20 ক্রিকেট সিরিজ শুরু হচ্ছে। ঈশান কিশন আইসিসি টি-20 ব্যাটারদের ক্রমতালিকায় শীর্ষস্থানে উঠে এসেছেন। আসছে বিস্তারিত খবরে। বিশ্বকাপ ফুটবলের খবর।

বিশ্বকাপ ফুটবলের রাউন্ড অফ 32 ম্যাচে আজ দুটি খেলা আছে। ইংল্যান্ড খেলবে গণপ্রজাতন্ত্রী কঙ্গোর বিরুদ্ধে। আটলান্টা স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 9:30। অন্য খেলায় বেলজিয়াম সেনেগালের বিরুদ্ধে খেলবে। সিয়াটল স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 1:30। এদিকে আজ এর আগের খেলায় মেক্সিকো ইকুয়েডরকে 2-0 গোলে হারিয়ে রাউন্ড অফ 16 পৌঁছেছে। মেক্সিকোর হয়ে 22 মিনিটে জুলিয়াস কুইনোনোস এবং 31 মিনিটে রাউল খিমেনেজ গোল করেন। দ্বিতীয়ার্ধে অ্যাডেড টাইমে ইকুয়েডরের পিয়েরো হিনকাপি লাল কার্ড দেখেন। গতরাতে ফ্রান্স 3-0 গোলে সুইডেনকে হারিয়ে রাউন্ড অফ 16 উঠেছে। ফ্রান্সের হয়ে 45-74 মিনিটে জোড়া গোল করেছেন কিলিয়ান এমবাপে। 53 মিনিটে একটি গোল করেন ব্র্যাডলি বারকোলা। এই রাউন্ডে ফ্রান্স প্যারাগুয়ের বিরুদ্ধে খেলবে। এই ম্যাচে গোলের ফলে এমবাপে চলতি বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা হিসেবে মেসির সঙ্গে প্রথম স্থানে উঠে এসেছেন। দুজনেই চলতি বিশ্বকাপে 6টি করে গোল করেছেন। অন্য ম্যাচে নরওয়ে আইভরি কোস্টকে 2-1 গোলে হারিয়ে রাউন্ড অফ 16 উঠেছে। 1998 সালের পর এই প্রথম রাউন্ড অফ 16 পৌঁছল নরওয়ে। নরওয়ের হয়ে অ্যান্টনিও নুসা 39 মিনিটে প্রথম গোলটি করেন। 74 মিনিটে আইভরি কোস্টের আমাদ দিয়ালো গোল শোধ করেছেন। 86 মিনিটে নরওয়ের আর্লিং হল্যান্ড গোল করে দলকে জিতিয়ে দেন। বিশ্বকাপ থেকে জার্মানির বিদায়ের পর গোলরক্ষক ম্যানুয়েল নয়ার দ্বিতীয়বারের মতো আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন। 40 বছর বয়সী নয়ারকে টুর্নামেন্টের ঠিক আগে অবসর থেকে ফিরিয়ে আনা হয়। এক টিভি সাক্ষাৎকারে নয়ার বলেছেন, প্যারাগুয়ের কাছে অপ্রত্যাশিত পরাজয়ের কারণে তিনি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। উল্লেখ্য, 2024 সালের ইউরোপীয় চ্যাম্পিয়নশিপের পর নয়ার প্রথম

0: বার আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছিলেন। পুরুষদের ক্রিকেটে 5 ম্যাচের টি টোয়েন্টি সিরিজের প্রথম খেলায় আজ ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছে ভারত। চেস্টালি স্ট্রিটের রিভার সাইড গ্রাউন্ডে ম্যাচটি ভারতীয় সময় রাত 10টায় শুরু হওয়ার কথা। আয়ারল্যান্ডের বিরুদ্ধে গত সিরিজে 2-0 ব্যবধানে অপ্রত্যাশিত হারের ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়াতে মরিয়া শ্রেয়স আয়ারের নেতৃত্বাধীন ভারতীয় দল। এদিকে সিরিজের তৃতীয় টি টোয়েন্টি ম্যাচটি আগামী শনিবার ম্যানচেস্টারে খেলা হবে। তৃতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে 7 জুলাই নটিংহামে। এরপর ব্রিস্টল এবং সাউদাম্পটনে সিরিজের শেষ 2টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ওভালে আগামীকাল মহিলাদের টি টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ড দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 11টায়। গতকাল প্রথম সেমিফাইনালে অস্ট্রেলিয়া ওয়েস্ট ইন্ডিজকে 8 উইকেটে হারিয়ে দেয়। ঈশান কিশন আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসি টি টোয়েন্টি ব্যাটারদের ক্রমতালিকায় শীর্ষস্থানে উঠে এসেছেন। ঝাড়খণ্ডের উইকেট রক্ষক ব্যাটার ঈশান 1 নম্বরে উঠে আসায় ভারতীয় দলের ওপেনার অভিষেক শর্মা দ্বিতীয় স্থানে নেমে গেলেন। টি টোয়েন্টি বিশ্বকাপে প্রায় 200 স্ট্রাইক রেটে ঈশান করেন 317 রান। এই নিয়ে 4 জন ভারতীয় আইসিসি টি টোয়েন্টি ব্যাটারদের ক্রমতালিকায় শীর্ষে উঠে এসেছেন। তারা হলেন ঈশান, অভিষেক, বিরাট কোহলি এবং সূর্যকুমার যাদব। ক্রমতালিকায় 3 নম্বরে রয়েছেন পাকিস্তানের সাহিবজাদা ফারহান। চতুর্থ স্থানে ইংল্যান্ডের ফিল শল্ট, পঞ্চম স্থানে শ্রীলঙ্কার পাথুম নিশাঙ্কা রয়েছেন। অনূর্ধ্ব-19 এবং অনূর্ধ্ব-23 এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপের জন্য সেরা ও প্রতিশ্রুতিমান তরুণ বক্সারদের নিয়ে দল পাঠাচ্ছে ভারত। আগামী 3 থেকে 16 জুলাই ইন্দোনেশিয়ার জাকার্তায় এই টুর্নামেন্টটি খেলা হবে। বর্তমান এশিয়ান চ্যাম্পিয়ন বিশ্বনাথ সুরেশ এবং ওয়ার্ল্ড বক্সিং ফিউচার্স কাপের স্বর্ণপদকজয়ী চন্দ্রিকা পূজারি প্রতিযোগিতায় ভারতীয় দলের নেতৃত্ব দেবেন। আরিয়ানা সাবালেঙ্কা উইম্বলডন টেনিসের তৃতীয় রাউন্ডে পৌঁছেছেন। লন্ডনে আজ মহিলাদের সিঙ্গলসের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে শীর্ষ বাছাই সাবালেঙ্কা মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাকার্টনি কেসলারকে 6-1, 7-6 সেটে হারিয়ে দিয়েছেন। পুরুষদের সিঙ্গলসের শীর্ষ বাছাই ইতালি জানিক সিনার অবাছাই পর্তুগালের নুনো বয়সের মুখোমুখি হয়েছেন। খেলার খবর শেষ হলো।
1: This is the Sanchaita channel of Akashvani Kolkata, broadcasting on 297.6 meters corresponding to 1008 kilohertz. Tonight, we present for you our weekly magazine program, Horizon.
2: This is Akashvani Kolkata. It's time for our weekly magazine program, Horizon.

0: আকাশবাণী কলকাতা, খবর পড়ছি বর্ণালী সিংহ। এখনকার বিশেষ বিশেষ খবর। ভিভিজি রামজি আইন 2025 সারা দেশে বলবৎ হয়েছে। পশ্চিমবঙ্গ সরকার অন্নপূর্ণা যোজনা প্রকল্পে দ্বিতীয় কিস্তির টাকা প্রদানের কাজ শুরু করেছে। মোটরযান দুর্ঘটনায় নিহত বা আহত ব্যক্তিদের আয়কর রিটার্নের ভিত্তিতে বার্ষিক আয় আদালত কিভাবে নির্ধারণ করবে সে বিষয়ে গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি সুপ্রিম কোর্টের। কেন্দ্রীয় মন্ত্রিসভা আজ রাজধানী দিল্লি এবং উত্তরপ্রদেশে সড়ক পরিকাঠামো উন্নয়নে দুটি বড় প্রকল্পের অনুমোদন দিয়েছে। এনএইচ 148 AE এর অধীনস্থ এই 8.1 কিলোমিটার দীর্ঘ প্রকল্প নির্মাণে 6,969 কোটি টাকারও বেশি খরচ হবে। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি আজ 3 দিনের সফরে ভারতে পৌঁছেছেন। আগামীকাল নরেন্দ্র মোদীর সঙ্গে তাঁর ষোড়শ ভারত জাপান বার্ষিক শীর্ষ সম্মেলনে অংশ নেওয়ার কথা। 5 ম্যাচের টি-20 ক্রিকেট সিরিজের প্রথম খেলায় ভারত ইংল্যান্ডের বিরুদ্ধে টসে জিতে প্রথমে ব্যাট করছে। আসছি বিস্তারিত খবরে। বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ বা ভিবিজি রামজি আইন 2025 আজ সারা দেশে বলবৎ হয়েছে। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক জানিয়েছে, প্রতি অর্থবর্ষে 125 দিনের মজুরি ভিত্তিক কাজের নিশ্চয়তা দেওয়া এই আইনটি গ্রামীণ ভারতকে আরও শক্তিশালী ও স্বাবলম্বী করে তুলবে। আমাদের প্রতিনিধি জানিয়েছেন, দেশজুড়ে এই নতুন ব্যবস্থা চালু করার জন্য চলতি অর্থবর্ষে 95,692 কোটি টাকার বাজেট বরাদ্দ করা হয়েছে। এই নতুন ভিবিজি রামজি আইনটি 20 বছরের পুরনো মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান গ্যারান্টি আইন বা মনরেগার জায়গায় এসেছে। নতুন এই আইনের মূল লক্ষ্য হল আইনি কর্মসংস্থানের গ্যারান্টি বা নিশ্চয়তা এক অর্থবর্ষে 100 দিন থেকে বাড়িয়ে 125 দিন করা। কর্মসংস্থানের এই বাড়তি সুযোগ গ্রামীণ উন্নয়নের গতিকে যেমন ত্বরান্বিত করবে, তেমনি গ্রামীণ পরিবারগুলোকে আরও বেশি আয়ের নিরাপত্তা দেবে। এই প্রকল্প রূপায়ণের বিষয়ে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, এই নতুন পরিকাঠামো যাতে কোন রকম বাধা ছাড়াই রূপান্তর প্রক্রিয়া সম্পন্ন করা যায় তার জন্য রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর সঙ্গে নিবিড় সমন্বয় রেখে সরকার কাজ করছে।
1: আজ কা দিন ঐতিহাসিক দিন হ্যাঁ। বিকশিত ভারত জি রাম জি যোজনা আজ সে লাগু হো গই। হামারি কোশিশ রহি হ্যায় কি ট্রানজিশন স্মুথ হো যায়। সভি রাজ্যো নে বজট মে প্রাবধান কিয়া হ্যায়। আকেলে কেন্দ্র সরকার নে 95,600 করোড় রুপে সে জাদা কি রাশি ইস সাল বিকশিত ভারত জি রাম জি যোজনা কে লিয়ে রাখি হ্যায়। ইসমে রাজ্যো কা হিসা মিলা লিয়া যায় তো ইয়ে 1,51,282 করোড় রুপিয়া হোতি হ্যায়। ইতনি বিশাল রাশি না কেবল মজদুর ভাইও আর বহনো কো রোজগার দেগি বলকে বিকশিত গাঁও কো বানানে মে সহায়ক সিদ্ধ হোগি।
0: দেশের অন্যান্য অংশের সঙ্গে আজ এরাজ্যেও বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ ভিবিজি রামজি প্রকল্প চালু হয়েছে। রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর ইতিমধ্যে এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে। এই প্রকল্পের অধীনে 125 দিনের কাজ পাবেন শ্রমিকরা। একটি প্রতিবেদন।
2: পশ্চিমবঙ্গ সহ গোটা দেশে আজ থেকে কার্যকর হয়েছে বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন বা ভিবিজি রামজি আইন। এর ফলে দীর্ঘদিনের 100 দিনের কাজের পরিবর্তে গ্রামীণ পরিবারগুলির জন্য বছরে 125 দিনের মজুরি ভিত্তিক কর্মসংস্থানের আইনি নিশ্চয়তা চালু হয়েছে। নতুন আইনে গ্রামীণ কর্মসংস্থানের পাশাপাশি জল সংরক্ষণ, গ্রামীণ পরিকাঠামো নির্মাণ, দুর্যোগ মোকাবিলা এবং স্থায়ী সম্পদ তৈরির উপর বিশেষ জোর দেওয়া হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ না পেলে ভাতা দেওয়ারও বিধান রাখা হয়েছে। পাশাপাশি মজুরি প্রদানের স্বচ্ছতা বাড়াতে বায়োমেট্রিক উপস্থিতি, জিও ট্যাগিং এবং সামাজিক নিরীক্ষার মতো ব্যবস্থাও বাধ্যতামূলক করা হয়েছে নতুন আইনে। কর্মদিবস 100 থেকে বাড়ি

0: দিয়ে 125 দিন করা হয়েছে এবং মহিলা শ্রমিকদের অংশগ্রহণ বাড়াতে কর্মস্থলে শিশু পরিচর্যার ব্যবস্থাও রাখা হয়েছে। তবে নতুন প্রকল্প নিয়ে বিরোধীদের আপত্তিও রয়েছে। তাদের অভিযোগ, প্রকল্পের কাঠামো বদলানোয় রাজ্যগুলির আর্থিক দায় বেড়ে গিয়েছে। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা।
1: পশ্চিমবঙ্গ সরকার অন্নপূর্ণা যোজনা প্রকল্পে দ্বিতীয় কিস্তিতে আজ 1,30,00,000 বেশি মহিলা ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানোর কাজ শুরু করেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে নারী শিশু বিকাশ ও সমাজ কল্যাণ দপ্তরের উদ্যোগে আয়োজিত রাজ্যস্তরের অনুষ্ঠানে যোগ দিয়ে বলেন, এই প্রকল্পে এখনও পর্যন্ত 1,60,00,000 আবেদন জমা পড়েছিল। এর মধ্যে 26,00,000 আবেদনকারীর ফর্ম বাতিল করা হয়েছে। পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকারের আমলে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে সর্বশেষ তথ্য অনুযায়ী 2,00,000,000 কাছাকাছি উপভোক্তা ছিলেন। এর মধ্যে ভারতীয় নন অথবা ভোটার তালিকায় নাম নেই কিংবা মৃত স্থানান্তরিত এমন 27,00,000 মহিলার নাম পাওয়া যায়। এদের প্রত্যেকের নাম বাতিল করা হয়েছে।
2: লক্ষ্মী ভাণ্ডারের যে 2,00,000,000 কাছাকাছি লাস্ট অ্যাকাউন্টে গেছিল, আমরা যখন সার্ভে করলাম আমরা দেখলাম 27,00,000 এমন লোকের মহিলার নাম আছে যারা ভারতীয় নন বা ভোটার লিস্টে নাম নেই। এক্ষেত্রে কিভাবে মৃত ব্যক্তির নাম আছে, এখানে থাকে না এমন লোকের নাম আছে, 3 জায়গায় ভোটার লিস্টে নাম ছিল, 3 জায়গায় টাকা অ্যাকাউন্টে ঢুকছিল, এমন লোকের নাম আছে, আমরা এই লোকেদের নাম কেটেছি। কারণ সরকারের টাকা ভারতীয় ছাড়া অন্য কেউ পেতে পারে না।
1: মোটরযান দুর্ঘটনায় নিহত বা আহত ব্যক্তিদের আয়কর রিটার্ন আইটিআর এর ভিত্তিতে বার্ষিক আয় আদালত কিভাবে নির্ধারণ করবে সে বিষয়ে আজ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করেছে সুপ্রিম কোর্ট। মোটর দুর্ঘটনায় ক্ষতিপূরণ দেওয়ার ক্ষেত্রে সমতা বজায় রাখার লক্ষ্যে দেশের শীর্ষ আদালত এক ঐতিহাসিক রায়ে জানিয়েছেন, বেতনভোগী কর্মচারীদের ক্ষেত্রে বার্ষিক আয় নির্ধারণের জন্য কেবল বিগত বছরের আয়কর রিটার্নই যথেষ্ট বলে গণ্য হবে। তবে দুর্ঘটনার ঠিক আগে যদি ওই ব্যক্তির পদোন্নতি বা বেতন সংশোধন হয়ে থাকে এবং তা সর্বশেষ আয়কর রিটার্নে পুরোপুরি প্রতিফলিত না হয়, সেক্ষেত্রে আদালত পদোন্নতি চিঠি এবং অন্যান্য সহায়ক আর্থিক নথি বিবেচনা করতে পারবে। অন্যদিকে স্বনির্ভর বা ব্যবসায়ীদের ক্ষেত্রে শীর্ষ আদালত জানিয়েছে, সাধারণত বিগত 3 বছরের আয়কর রিটার্নে দেখানো আয়ের গড় ভিত্তি হিসেবে ধরা উচিত। বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি এন কোটিশ্বর সিং এর বেঞ্চ জানিয়েছে, মোটর ভেহিকল আইনের অধীনে বার্ষিক আয় গণনার কোনো কঠোর বা বাঁধাধরা নিয়ম থাকতে পারে না, তবে আয়কর রিটার্নের ভিত্তিতে ক্ষতিপূরণ নির্ধারণের জন্য বেতনভোগী এবং স্বনির্ভর ব্যক্তিদের মধ্যে স্পষ্ট পার্থক্য টেনে দিয়েছে আদালত। কেন্দ্রীয় মন্ত্রিসভা আজ রাজধানী দিল্লি এবং উত্তরপ্রদেশের সড়ক পরিকাঠামো উন্নয়নে 2টি বড় প্রকল্পে অনুমোদন দিয়েছে। আজ নতুন দিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, দিল্লির দ্বারকা এক্সপ্রেসওয়ের সঙ্গে দক্ষিণ দিল্লির বসন্তকুঞ্জের নেলসন ম্যান্ডেলা মার্গকে যুক্ত করতে 1টি 6-লেনের সুড়ঙ্গ পথ নির্মাণের অনুমোদন দিয়েছে সরকার। NH-148AE এর অধীনস্থ এই 8.1 কিলোমিটার দীর্ঘ প্রকল্পটি নির্মাণে মোট 6,969 কোটি টাকারও বেশি খরচ হবে। এই প্রকল্পের ফলে পশ্চিম দিল্লির সঙ্গে দক্ষিণ দিল্লির যোগাযোগ ব্যবস্থা আরও দ্রুত হবে।
3: पहला प्रोजेक्ट 6-लेन द्वारका टनल दिल्ली के लिए एक बहुत बड़ा वरदान साबित होगी। 8 किलोमीटर की ये टनल एक तरीके से कम्प्लीट ये एक नया कॉरिडोर बन जाएगा। ये रिज है, इस रिज को बिना डिस्टर्ब किए सारा काम करना है। इस रिज को, रिज हमारे दिल्ली की एक तरीके से लंग्स ऑफ दिल्ली है, इसलिए उसको बिल्कुल भी डिस्टर्ब किए बिना इसके नीचे से ही टनल लेके जाने का है। ये प्रपोजल है जो आज कैबिनेट में माननीय प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी ने अप्रूव किया है।
1: জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি আজ 3 দিনের সফরে ভারতে এসে পৌঁছেছেন। তাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং। শ্রীমতী তাকাইচি ভারতে এই প্রথমবার সরকারি সফরে এলেন। আগামীকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তাঁর 16 ভারত জাপান বার্ষিক শীর্ষ সম্মেলনে অংশ নেওয়ার কথা। এতে উভয় দেশের মধ্যে সর্বক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র আরও শক্তিশালী হয়ে ওঠার সম্ভাবনা। ভারত সফরকালে বেশ কিছু সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষরিত হতে পারে বলে আশা করা হচ্ছে। মুম্বাইতে আজ সকাল 8টা থেকে বিকেল 3টের মধ্যে 100 মিলিমিটারেরও বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। গতকাল থেকেই ক্রমাগত ভারী বৃষ্টিপাত হয়ে চলেছে মুম্বাই শহর এবং মেট্রোপলিটন এলাকায়। আবহাওয়া দপ্তর রত্নগিরিতে লাল সতর্কতা এবং মুম্বাই থানে, পালঘর ও কোঙ্কন এলাকায় কমলা সতর্কতা জারি করেছে। ভারত আজ ফারুকাবাদের 125 বছরের পবিত্র শ্রী গুরু সিং সাভা সাহেব ধ্বংসের জন্য পাকিস্তানকে তীব্র নিন্দা করেছে। ঐতিহাসিক এই গুরুদ্বারাকে ধ্বংস করার জন্য বিদেশ মন্ত্রকের মুখপাত্র

আকাশবাণী কলকাতায় অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজ ও নিউজ জোন এআইআর অ্যাপে।

এখন শুরু হচ্ছে হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। প্রথম ছায়াছবি বাজিগর, শিল্পী কুমার সানু, অনু মালিক। অনু মালিক

এখন জানিয়ে দেব আবহাওয়া নৈশ বিজ্ঞপ্তি। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ সাধারণত মেঘলা থাকবে, বজ্র বিদ্যুৎ সহ ঝড় হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী 24 ঘন্টা সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে প্রায় 32 ডিগ্রি সেলসিয়াস ও 27 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে। গত 24 ঘন্টার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.1 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1.5 ডিগ্রি সেলসিয়াস কম। সর্বনিম্ন তাপমাত্রা 26.4 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 0.3 ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ ছিল 96%, সর্বনিম্ন 77%। গত 24 ঘন্টায় বৃষ্টি হয়েছে ছিটেফোঁটা। উত্তর বঙ্গোপসাগরের পশ্চিমবঙ্গ উপকূল বরাবর ও উপকূল অঞ্চলে 35 থেকে 45 কিলোমিটার প্রতি ঘন্টায় দমকা হাওয়া এবং 55 কিলোমিটার প্রতি ঘন্টায় দমকা হাওয়া সহ ঝোড়ো আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে 3 জুলাই 2026 থেকে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ওই অঞ্চলে সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। শুনলে আবহাওয়ার নৈশকালীন বিজ্ঞপ্তি।

জানিয়ে দেব আগামীকাল 2রা জুলাই সারাদিনের অনুষ্ঠান সম্পর্কে। প্রথমেই গীতাঞ্জলির 75 তরঙ্গ, সকাল 6:05 সঙ্গীতাঞ্জলি, 6:30 আজকের চাষবাস কথিকা, আন্তর্জাতিক ফল দিবস, বন মহোৎসব সপ্তাহ ও কৃষি দিবস, বলবেন স্বাগতা মণ্ডল মল্লিক। 6:40 আপনার স্বাস্থ্য কথিকা, এই সময়ে শিশুর উপযুক্ত আহার, বলবেন ডাক্তার উর্মিলা পিল্লাই রায়। 6:45 প্রাত্যহিক উপস্থাপনে বিদিশা রায় ও সম্মান দাস। 7:45 রবীন্দ্রসঙ্গীত সর্বাণী রায়। 8:00 জানা অজানা কথিকা বনমস পর্ব 2, বলবেন অধ্যাপক সুপ্রীতি পাল। 8:05 নজরুলগীতি, শিল্পী পুতুল দত্ত। 8:20 উত্তরণ বিশেষভাবে সক্ষম মামনি জানা পাত্র সাক্ষাৎকার, স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন অরুশ্রী চট্টোপাধ্যায়। 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল বিদিশা সাধু। 9:00 গানে গানে বাংলা ছায়াছবির গান।

9:25 জেলার চিঠি, 9:30 গানে গানে পরবর্তী অংশ, 10:00 গানের বেলা উপস্থাপনে শর্মিষ্ঠা সরকার, বেলা 11:00 যুববাণীর অনুষ্ঠান বেরিয়ে পড়ি উপস্থাপনে প্রিয়াশা চক্রবর্তী ও সৌরভ দেবনাথ, 12:00 দিলরুবা শিল্পী অরূপ কুমার সেন, 12:15 লোকগীতি পৌলমী দত্ত, 12:30 গ্রামীণ শিশুদের জন্য অনুষ্ঠান খেলাধুলার আঙিনায় গ্রাম, আলোচনায় অংশগ্রহণ করছেন বুল্টি রায়, উজ্জ্বল ঘোষ ও ডক্টর শুভ্রাংশু রায়। দুপুর 1:00 নির্বাচিত রবীন্দ্রসঙ্গীত, 1:45 মহিলা মহল, ডাক্তারি পরামর্শ লাইভ প্রোগ্রাম উপস্থাপনের সোমা সাহা, 2:30 বাংলা আধুনিক গান গীতাঞ্জলি দ্বিতীয় অধিবেশনে, 5:00 ক্রীড়াঙ্গন অ্যাডভেঞ্চার স্পোর্টস, এ বিষয়ে বাইরে ঘুরে রেকর্ড অনুষ্ঠান রেকর্ড করে এনেছেন রক্তিম বরণ ময়রা, উপস্থাপনায় গৌরব মুখোপাধ্যায়, 5:30 বিদ্যার্থীদের জন্য দ্বাদশ শ্রেণীর ইংরেজি বিষয়ে সুরি পাবলিক ও চন্দ্রগতি মুস্তাফি মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সন্দীপন রায় ও দুজন শিক্ষার্থী, 6:00 সাঁওতালি অনুষ্ঠান লোকগীতি জবা রানী মান্ডি সহশিল্পীবৃন্দ, 6:15 সাঁওতালি অনুষ্ঠান কথিকা বনমহোৎসব এর তাৎপর্য বলবেন অধ্যাপক নলিন মান্ডি, এরপর সাঁওতালি লোকগীতি পরিবেশনায় হাবুল মান্ডি ও সহশিল্পীবৃন্দ, লক্ষণ টুরু ও সহশিল্পীবৃন্দ, 6:38 কৃষিকথার আসর বিকশিত পথে ভারত, এ বিষয়ে স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন পার্থসারথী রাউত।

সাতটা দশে রামায়ণ গান পরিবেশনে সুবলচন্দ্র দাস ও সহশিল্পীবৃন্দ, সাতটা দশে সমীক্ষা, রাত আটটায় অনুরোধের আসর, আটটা তিরিশে অন্বেষা, বিজ্ঞান আশ্রিত নাটক মেঘ ভাঙা বৃষ্টি, রচনা অর্ণব বন্দ্যোপাধ্যায়, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস। রাত নটায় শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানের সেতার দীপশঙ্কর ভট্টাচার্য, নটা তিরিশে বাংলা নাটক টাপুর টুপুর, রচনা মনোজ মিত্র, পরিবেশনায় সুন্দরম। দশটায় অখিল ভারতীয় কার্যক্রমে লঘু ও লোকসঙ্গীতের অনুষ্ঠান। দশটা তিরিশে নজরুলগীতি মধুরিমা শীল, দশটা পঁয়তাল্লিশে দিলরুবা অরূপ কুমার সেন, এগারোটায় ভজন পুতুল দত্ত, এগারোটা দশে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল সুমিত মিশ্র, এগারোটা তিরিশে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে তবলা তন্ময় বোস। এবারে আসছি সঞ্চিত প্রচার তরঙ্গের ছটা বেজে পনেরো মিনিটে সুবাদ্য সঙ্গীত সেতার দীপশঙ্কর ভট্টাচার্য, ছটা পঁচিশে রবীন্দ্রসঙ্গীত সর্বাণী রায়, ছটা পঁয়ত্রিশে রামচরিত মানস পর্ব একশো ঊনষাট, ছটা পঁয়তাল্লিশে ভজন পাপিয়া ঘোষ, সাতটা দশে যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত উপস্থাপনায় অর্পিতা পাল, আটটা তিরিশে রজনীকান্তের গান কুমকুম ভট্টাচার্য, আটটা পঞ্চাশে দিলরুবা অরূপ কুমার সেন, নটা দশে রসধারা উপস্থাপনায় অঙ্কিত শর্মা, দশটা পনেরোয় অঞ্জুমান সুফিয়া সিরিন, বেলা এগারোটায় পাশ্চাত্য অনুষ্ঠান উপস্থাপনে শিশিলিয়া বন্দ্যোপাধ্যায়, বারোটায় সুরভি উপস্থাপনে অঙ্কিত শর্মা, বারোটা কুড়ি পাশ্চাত্য অনুষ্ঠান উপস্থাপনে শিশিলিয়া বন্দ্যোপাধ্যায়, একটা দশে পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনে শিশিলিয়া বন্দ্যোপাধ্যায়, দুটো তিরিশে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান খেয়াল বিদিশা সাধু। সঞ্চিত দ্বিতীয় অধিবেশনে বিকেল পাঁচটা দশে আধুনিক গান মধুরিমা শীল, পাঁচটা বেজে কুড়ি মিনিটে উর্বশী উপস্থাপনায় রসন মুরারকা, সন্ধ্যে ছটা দশে হিন্দি কথিকা উপস্থাপনায় রসন মুরারকা, ছটা তিরিশে গুলগুলশান উপস্থাপনায় ভারতী দত্ত, সাতটা দশে লোকগীতি পৌলমী দত্ত, সাতটা তিরিশে দর্পণ উপস্থাপনায় রসন মুরারকা, আটটায় হিন্দি ছায়াছবির গান, আটটা পনেরোয় নানা রঙের গান, আটটা তিরিশে স্পটলাইটের বাংলা রূপান্তর, নটা ষোলো স্পটলাইট, দশটা তিরিশে পাশ্চাত্য সঙ্গীত উপস্থাপনায় অভিষেক মণ্ডল। আইসিসি মহিলা টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে দ্বিতীয় সেমিফাইনাল ইংল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচের হিন্দি ও ইংরেজি ধারাভাষ্য, এগারোটা দশ হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। শুনলেন আগামীকালের আকাশবাণী গীতাঞ্জলি ও সঞ্চয়িতার অনুষ্ঠান সম্পর্কে।

297.6 মিটার, অর্থাৎ 1008 কিলোহার্টজে সঞ্চিত প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। স্টুডিও ঘড়িতে এখন সময় রাত 12টা বেজে 8 মিনিট হয়ে 38 সেকেন্ড। জয় হিন্দ।